কিছু কিছু মনে পড়ে। তখন ফ্ল্যাট হয়েছিল, তারপরে ফ্যামিলি, আর আমাদের এফেক্ট করেছিল, তবে আমরা ছোট ছিলাম, অত বুঝতাম না। মানে ফ্যামিলি হয়েছে, খেতে পাচ্ছে না, বন্যা হয়েছে, এইটাই জানি। আর থাউজেন্ড পিপুল মানুষরা হাতে একটা করে অ্যালুমিনিয়াম বাটি নিয়ে চাই প্রসেস করে আসতো, খেতে চাইতো, ওরা হাঙ্গা খুব খাইয়েছিল, মানে তাদের খিদের মধ্যে ছিল। আর ওরা চাইতো, ওরা ভাতও চাইতো না, খাবার চাইতো না, বলতো মা একটু ফ্যান দেবে। ফ্যান মানে হচ্ছে ওই রাইস যখন মানে ভাত যখন হয়ে যায় সে যে জলটা ঢালা হয় সে স্টার্চ রাইস ওয়াটারটা, মানে ওইটাই এরকম মানে মানুষের আমরা দেখেছি খুব পভার্টি লাগে। আমাদেরও রাস্তা দিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে, আমাদের বাড়িটা ছিল মেইন রোডের উপরে, এই রোডটা হচ্ছে ফ্রম ক্যালকাটা টু পুরী, কলকাতা থেকে সেই রাস্তা শেষ করছে, শেষ হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের সামনে। আমরা তো বর্ডারে, আমরা একদম উড়িষ্যা বেঙ্গলের বর্ডারে ছিলাম আর কি, বালেশ্বর। হ্যাঁ, বালেশ্বরটা ছিল আমাদের বাড়ির কাছেই ছিল সি সাইড, সেই জায়গাটার নাম হচ্ছে চাঁদিপুর। সেখানে মানে বে অফ বেঙ্গল এর বর্ডার, আমরা এখন সমুদ্রের ধারে, আমাদের বাড়ি থেকে বেশ কয়েকশো মাইল দূরে, কিন্তু সেখানে তখন আবার যুদ্ধের সময়, তখন মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তারপরে স্বাধীনতা আন্দোলন যেটাকে বলে ইন্ডিয়া বলে যে স্লোগান ইয়ে, সেরকম কিছু যারা ইন্ডিপেন্ডেন্টের জন্য ফাইট করতো সব মিলিয়ে, তারপরে ফ্যামিলি, তারপরে পলিটিক্যাল নিয়ে মিলিটারি ফ্যামিলি, তবে বেঙ্গলে কলকাতা এদিকে যতটা এফেক্ট করছে, আমরা এফেক্ট করেছে হয়তো, কিন্তু আমরা এত ছোট ছিলাম আর তখন এত সুবিধে ছিল না যে পেপার ইয়ে, আমরা বড়রা যা বলতো বা ওরা যখন এসব কাগজ পড়তো নিজেদের মধ্যে বসে, বাবা টাবা যখন ডিসকাশন করতো যে এখানে অমুক করছে তখন তো মরে, সেই একটু একটু কানে আসতো আর কি। আমাদের ভিলেজের বাড়িতে ছিল তা একেবারে বাঁধা, প্রত্যেক দিন লোক আসতো, সেক্ষেত্রে ওটা করে সদাব্রত, কেউ ফিরে যেত না। বাড়ির একটা ধারে একটা বড় শেল্টার ছিল, সেইখানে সব রান্নার ব্যবস্থা ছিল, বাসন, তারপরে যে কেউ যদি এসে বলতো যে আমরা খাওয়া রান্না, অনেক সাধু বাবারা আসতেন, গাড়ি গাড়া সাধু বাবারা, তারা এসে তাদেরকে চাল ডাল নুন তেল দেওয়া হতো, তারা নিজেরা খেলেন রান্না, কাটতো থাকতো রান্নার ব্যবস্থা, রান্না করে খেয়ে যেত, ওটা ডেলি প্রত্যেক দিন কেউ না কেউ আসতো, কেউ ফিরে যেত না। আমার বড় আন্টি যে ছিল বাবার এল্ডার সিস্টার ছিল, এল্ডার ব্রাদার ওয়াইফ, আমরা বড় মা বলতাম, মানে সেখানেও এই ব্যবস্থা ছিল, খাবারের ব্যবস্থা। বালেশ্বরে ডেলি বিদ্যাচার্য আসতো, সে এখন বাধা ছিল, প্রত্যেকের বাড়িতেই এই একটা জায়গাতে ওই ফ্রন্ট রুমের বা একটা জায়গাতে খালি চাল থাকতো সবসময়, কেউ যদি মা ভিক্ষে দিত এই যা যা কে চাইছে সে সেখান থেকে খানিকটা চাল দেওয়া হতো, এক মুঠো দু মুঠো যে যেমন, একজন তো আসছে না সারাদিন, অনেকে আসছে ডেলি আসছে, যে কিছুটা ছিল প্রত্যেকের বাড়িতে, আমার বাড়ি বলে না, তখন প্রত্যেকে থাকতো যে দেওয়া দেওয়া, তা নাহলে তুমি সেখানে দেখে বাড়িতে গিয়ে ভেতরে গিয়ে স্টোররুম থেকে চাল নিয়ে দেওয়াটা সম্ভব হতো না, সেই জন্যে ওইখানে একটা বাস্কেটে থাকতো, তার মধ্যে চাল থাকতো আর কি, সেই চাল দেওয়া হতো। তখন বাড়ি বাড়িতে এরা কিছুটা ছিল, তবে আমাদের বাড়ি, আমাদের ফ্যামিলি, তোমার দুই দাদুর ফ্যামিলি, আমার বাবার বাড়ির ফ্যামিলি, তোমার বাবার বাড়ির ফ্যামিলি, তারপরে আমার মামার বাড়ি, এরা সবই প্রত্যেকের বাড়িতে একটা চ্যারিটেবল ছিল,
আরো যাদের ইয়ে আছে সব বাড়িতে নাই, কিছু কিছু লোক নিয়ে, কিন্তু বেশিরভাগই আমাদের বাড়িটা তো ফ্যামিলি চ্যারিটি ছিল।